পরনিন্দা, পরচর্চা, পরর অনিষ্ট চিন্তা এবং অন্যর প্রাণরে কষ্ট দেবা মহাপাতক মধ্যে গণা, এথিরো নিবৃত্ত রহিলে বিভুকৃপা লাভ হইথায়। আকাশবাণী বারিপদা, সময় সকাল 6টা, হিন্দি সম্বাদ রিলে করছু আকাশবাণী দিল্লি।

0: ইএচ ইনফেকশনটা বেশি কঞ্চা পরিবা পত্র, হাত অপরিষ্কার, খাইবা জায়গা অপরিষ্কার, পানি জনিত এই রোগটা। পানিরে যদি ইএচ থাকে সে নিশ্চয় জনক দেহরু আউ জনক যাবে। তেমন এই যে মেসরে পিলা মানে খাউছন্তি সে পরিবা কেমিতি ধোয়া হচ্ছে, কিয়ে কেমিতি হাইজিন মেনটেন করছে, সেটা আখিরে কেই দেখুনু। তেমন ম্যাক্সিমম ইয়ং পিলা গুড়াক হোস্টেল পিলা ইয়ে বেশি সে রোগ হুয়ে। আউ বেশি কোটি ফিস্ট গোটে হল যদি গোটে কন্টামিনেশন কেউ ব্যাকটেরিয়া আসি হয়ে যাই তাহলে সমস্তে ভোগন্তি। তেমন প্রথম হল ইনফেকশন। দ্বিতীয়রে বয়স বড়িবা সঙ্গে সঙ্গে যে সব শিরা প্রশিরা আমাকে রক্ত সঞ্চালন করছি বৃহদন্ত্রকু, তাঁকর বি পাওয়ার কমি যায়। তেমন টিকিয়ে কিছু অসুবিধা হলে সেতি বি ইনফেকশন বেশি বড়ি যায়। আউ গোটে গোটে কহতি যদি কোণী রকম পাইপটা ভিতরে মুড়ি হয়ে গলা, রক্ত সঞ্চালন কমিগলা, সেটি বি কোলাইটিস হুয়ে। আউ গোটে মেন জিনিস এবে দেখা যাচ্ছে আমার সব জঙ্ক ফুড আউ এই সব খাওছু রাস্তা পাখর যে গুপচুপ দহিবরা, সেই পানি জনিত ইনফেকশন যদি সেইটি পশিলা তারপর দিন সকালে দেখবে তার প্রভাবটা সে দেখে দেব। উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা পরে সেটা স্থির হুয়ে এ কোথায় হয়েছে। পানি ইনফেকশন যদি হেলা বারম্বার বি কোলাইটিস হব। আউ কতগুলা বড় বড় রোগ তাকে ইংলিশে অলসরেটিভ কোলাইটিস, ইসচিমিক কোলাইটিস বা ইরিটেবল বাউল সিন্ড্রোম, ইয়ে সব সারা জীবন লোক ভোগি হুয়ে। এমিতি বি অছি সে কতটা রোগের ক্যান্সর আড়কে বি যায়। কোলন ক্যান্সর সঠিক কারণ এপর্যন্ত সঠিক ভাবে জানা নাহি, কিন্তু কেতে জিনিস সেমানে কহুচন্তি। প্রথম হেলা কনস্টিপেশন, দ্বিতীয় হেলা কম ফাইবর থিবা খাদ্য, পনির খাইদেলু, মাংস খাইদেলু, বিরিয়ানি খাইদেলু, পেট পুরি গলা, মন খুশি হয়ে গলা, কিন্তু মল তৈরি হওয়া পাই তা ভিতরে জিনিস নাই। আগর আমার গাঁ গলার মেচে তরকারি খাওতলে, শাগ খাওতলে, এবে সে জিনিস বাড়িঘর তো নাই। তেমন যে যেটি পাল্লা সে হোটেল জিনিস খাওছেন, কনস্টিপেশন হচ্ছে, আইপাই ঝাড়া গুড়াক ক্লিয়ার হোনি, রহি রহি রহি রহি তাপরে ক্যান্সার আড়ক যাচ্ছে। মু আপনার এই বার্তা দেওয়া চাহুছি, আপনার প্রকৃতিকে ভাল পাঁতু, প্রকৃতিকে ব্যবহার করতু। প্রকৃতি কোলরে আমি বড়িছু, তেণু যৌ পনিপরিবা প্রকৃতি হচ্ছে বাড়ি ঘরে হচ্ছে তাকে আগ আপনাতু। শাগটে আনলে ভালোভাবে ধোই খাঁতু, পরিবাটে আনলে গরম পানলে টিকে গুন্ড হলদি পকাই যদি ফুলকপি গোটে তাকে সফা করেদেলে সেতরে সব জীবাণু মরিগলে। তেমন আমি বাজারকু ন যাই ঘরে তৈরি করি ঘরোই খাদ্য উপরে নজর দেবা। মাছ মাংস মু ছাড়িবাকু কহুনি, কিন্তু তা সাঙ্গরে যেতে তন্তু জাতীয় খাদ্য যেতে বড়িব সেতে সফা হয়ে যাব। বৃহযন্ত্র আমার দরকার, কিন্তু বৃহযন্ত্র তার যত্ন ন নেলে সে বি ক্যান্সার দেখাই দেব।
1: আমার স্বাস্থ্যে শুনুলে আলোচনা কোলনরে প্রদাহ, আলোচনা করে ডাক্তার শ্রীকান্ত পণ্ডা।

0: কতার দ্বিপাক্ষিক সম্পর্ক কতার অমির সর্বোচ্চ প্রাথমিকতা দেউথিলে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজি ঠারু তিনদিনিয়া পশ্চিমবঙ্গ গস্তরে যাবে। শ্রী শাহ সেঠারে সীমা সুরক্ষা, প্রশাসনিক, আইন শৃঙ্খলা ও বিকাশ জড়িত কতক কার্যক্রমে যোগ দেবে। আসন্তাকালি শ্রী শাহ শিলিগুড়িস্থিত জুমাগছ সীমা আউটপোস্ট পরিদর্শন করে অষ্টাদশ ব্যাটালিয়ন সীমা আউটপোস্টরে সীমা সুরক্ষা বল বিএসএফ জওয়ানক আলোচনা করবে। এই অবসরে শ্রী শাহ বিএসএফ জড়িত কতক প্রকল্পর শিলান্যাস ও উদ্ঘাটন করার কার্যক্রম রয়েছে। অপরাহ্নে স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের সীমা সম্পর্কিত সমস্যা নিয়ে এক উচ্চস্তরীয় বৈঠকের অধ্যক্ষতা করবে। সূচনা অনুযায়ী পশ্চিমবঙ্গের তিনোটি নূয় অপরাধিক আইন কার্যকারিতা নিয়ে শ্রী শাহ সমীক্ষা করবে। কেরলমে আজ রামায়ণ মাস আরম্ভ হয়েছি। এতে মালায়ালম যুগর কার্কিডাকম মাসক রামায়ণ মাস ভাবে পালন করা যাই থাকে। এই সময়ের শ্রদ্ধালু মানে আধ্যাত্মিক শক্তি এবং মানসিক শান্তি নিমন্তে মহাকাব্য রামায়ণর প্রত্যেকটি বিষয়বস্তু অত্যন্ত আগ্রহর সহ অনুভব করে থাকে। রামায়ণ মাসের প্রথম দিনর সেটাকার ঘরে ঘরে এবং মন্দিরে দৈনন্দিন রামায়ণ পঠন করা যায়। মন্দিরগুলিকে এই অবসরে স্বতন্ত্র কার্যক্রম মধ্য আয়োজন করা যাই থাকে। তিনি ম্যাচ বিশিষ্ট ক্রিকেট সিরিজে গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় দিনিকিয়ার আয়োজক ইংল্যান্ড চারি উইকেটে ভারতকে পরাস্ত করেছে। এই বিজয় সহিত উভয় দল সমান স্থিতিতে রয়েছে। গতকাল কার্ডিফর সোফিয়া গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ব্যাটিং করে ভারতীয় দল 44 ওভরে সমস্ত উইকেট হরাই 233 রন স্কোর করেছিল। শ্রেয়স আয়ার 66 ও বিরাট কোহলি 65 রন করেছিলেন। জবাবে ইংল্যান্ড 45তম ওভর সুদ্ধা 4 উইকেট বিনিময়ে বিজয় লক্ষ্য হাসল করেছিল। সিরিজের অন্তিম ম্যাচ আসন্তা রবিবার দিন লর্ডস ক্রিকেট পড়িয়ায় অনুষ্ঠিত হব। দেশে হকি খেলক আহরি লোকপ্রিয় করা লাগি আসন্তকালি ঠারু বিভিন্ন স্থানে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হব। প্রতিযোগী মানুষ আন্তর্জাতিক স্তরের প্রশিক্ষণ প্রদান করা এবং এই খেলার জড়িত কৌশল সম্বন্ধে অবগত করাইবা লাগি কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন হব। হকি ইন্ডিয়া অধ্যক্ষ ডক্টর দিলীপ তির্কি কহিছন্তি এই কার্যক্রম ফলরে দেশের হকি মূলদুয়া আহরি সুদৃঢ় হব। ফুটবলে ভারতের 17 বর্ষর কম মহিলা দলক এএফসি 17 বর্ষর কম মহিলা এশীয় কপ 2027 কোয়ালিফায়ার গ্রুপ ই রে মালয়েশিয়া, সিরিয়া এবং ইরাক সহ রাখাযাই। ভারত দ্বিতীয় থর লাগি এই প্রতিযোগিতার কোয়ালিফায়ার জিতবা লাগি উদ্যম করিব। চলিত বর্ষ অক্টোবর 5-11 তারিখ পর্যন্ত মালয়েশিয়ারে গ্রুপ ই র ম্যাচ অনুষ্ঠিত হব। প্রথম ম্যাচে ভারত ইরাক বিপক্ষে খেলবে, অন্য দুইটি ম্যাচে সিরিয়া এবং আয়োজক মালয়েশিয়া বিপক্ষে অবতীর্ণ হব। হরিয়ানার জিন্দ রেল স্টেশনঠার দেশের প্রথম হাইড্রোজেন চালিত রেল চলাচল আজ শুভারম্ভ করবে প্রধানমন্ত্রী। পঞ্জাবর জলন্ধরু ওড়িশা সমেত দেশের 74টি পুনঃবিকশিত অমৃত রেল স্টেশন করবে উদ্ঘাটন। প্রকাশ পাইলা এনটিএ পরিচালিত নেট ইউজি পুনঃ প্রবেশিকা পরীক্ষা ফল, 11 লক্ষ ঊর্ধ্ব ছাত্রছাত্রী উত্তীর্ণ। ইরান উপরে আমেরিকার আক্রমণ জোরদার এবং তিন ম্যাচ বিশিষ্ট ক্রিকেট সিরিজর গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ভারতকে 4 উইকেটে পরাস্ত কলা ইংল্যান্ড। সংবাদ শেষ হল।
1: আকাশবাণী বারিপদা, সময় সকাল 7:25 প্রচার করুছু সান্তাড়িয়াখেলা কার্যক্রম। উপস্থাপনার মহেন্দ্রনাথ মুর্মু এবং পদ্মিনী হাঁসদা। কার্যক্রম সান্তাড়িয়াখেলা।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহতু সুরক্ষিত রুহতু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: প্রচার করছু নারী মহল

0: ନାରୀମହଲ ଶେଷ ହେଲା।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।